নাই। আকাশবাণী ইটানগর ডিব্রুগড়, মিডিয়াম ওয়েভস সিপাক সিপসি চমসি মিটার্স হুক পাক চিপসিপ হা কিলো হার্টস মাই নাই চলাং খামতাই খামতি হাওনে কো মায়ো মানাই ওয়ান আঙ্কা লংনি পিতেই সং হিং পাক সাউ তু নাই ইংনাজি পিমাই সং হিং সাউ হুক কৌ খাম লুক নাং প্রিয়া লং ফয় মাই হানাই থম তিখা। নরেন্দ্র মোদী পিন হিট হো সি এন ডি এ মাই চৌ ওং খৌ শিবসং পি তক থুন মা ওন মানে মাই পিন মা গায়ক মনে ডিফেন্স মিনিস্টার হিকচি রাজনাথ সিং পিন মা শিবসং পি তক নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মাই হুমচুম কনহ মা গায়ক যা ট্রান্সফরমেটিভ ফেস মং ইন্ডিয়াস সিভিলাইজেশনাল খানসম ডেভেলপমেন্টাল জার্নি মাই আউসি হুমচুম হমা নামহ সোশ্যাল মিডিয়া পোস্ট মাই গো মানচাও নন মে সাহুক তারিখ সং হিং শিবসি মাই ডিসাইসিভ শিফট মং হাওনে মাই গভর্নেন্স ভিজন লিডারশিপ খানসম ন্যাশনাল রিজার্ভ তংলাই মিস্টার মোদি ম আউ ওট নাই পেনমা প্রাইম মিনিস্টার নাই আউমা নেমাই ও পেন হমা গা নামহ।

0: हेलो फरमाइश,
1: हेलो फरमाइश
2: जी।
1: नमस्कार, हेलो फरमाइश ईटानगर में आपका स्वागत है।
2: मेरा शुभ नाम है देवजीत दास और मेरा गांव का नाम है बद्रीपार, डिस्ट्रिक्ट 1 आसाम से। जीवन हो तो कारुर जन्य थेमे थाके ना, किन्तु माझे माझे मनटा थेमे जाय, हय तो प्रिय कारुर जन्य नय तो প্রিয় কোন মুহূর্তের জন্য।
1: খুব ভালো, খুব ভালো।
2: সবচেয়ে খুবসুরত জুড়ি কোন সি হুরা হত ও আকসম, ও দোনো কা এক সাথ মিলনা মুশকিল হ্যাঁ, লেকিন জব ও দোনো
1: মিল জাতা হ্যাঁ,
2: ও পর সবসে খুবসুরত হতা হ্যাঁ, সবসে প্যারা হতা হ্যাঁ,
1: ও পল সবসে খুবসুরত আর প্যারা হতা হ্যাঁ। জি বিলকুল সহি বাত কহি আপ, ইহি হ্যায় জিন্দগি কি সচ্চাই। কেউ দেবজিৎ দা হ্যায় কি নে?
2: তো আপনি কেমন আছেন?
1: হ্যাঁ দাদা, আমি খুব ভালো। আপনি কেমন?
2: আমিও খুব ভালো আছি।
1: আচ্ছা, খুব ভালো থাকেন আপনি। তো বলেন, আজকে কোন ছবির গান শুনবেন আপনি?
2: আজকে আমি ছবির নাম হল ফুল, আর গানের লাইনটা হলো ক্যা কাহু তুঝসে মে কিতনা প্যার করতে হো সবসে না গানা সবসে আমি তো এত বার করতে হো
1: এত বার করতা হুঁ। হ্যাঁ শোনাবো
2: আপনাকে। কুমার শানু ও অলকা ইয়াগনিক।
1: জি জি জি, হ্যাঁ জি,
2: গানটা গেয়েছেন।
1: ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ।
2: তো আপনা বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ, ইটানগর মে আজ ফোন কিয়া।
1: জি আপনি কাফি দিনো কে বাদ হামে কল কিয়া, ইসকে লিয়ে বহুত বহুত শুকরিয়া।
2: দো হাফতে কে বাদ আজ আপকে আপকে সাথ বাত হো রা হ্যায়। হ্যাঁ জি, হ্যাঁ জি,
1: নয়ে শ্রোতাও কো মৌকা মিলতা হ্যায় জব আপ লোগ কল নহীঁ করতে হ্যায় তো। অর কিন লোগো কো আপ ডেডিকেট করনা চাহেঙ্গে দেবজিৎ দা?
2: পহলে মেরা ইয়ে গান মেরা পরিবার মে সুনেগা, মেরা পিতাজি হ্যায় জিতন কুমার দাস, ওর মাতাজি হ্যায় শিল্পরানী দাস, বড়ে ভাইয়া হ্যায় জগজিৎ দাস, ওর আপকে লিয়ে সার গানা ভি। ওর ইয়ে গানা কুছ মে দোস্তো কো সার ডেডিকেট করুঙ্গা। পহলে মেরা আসাম সে হ্যায়, আসাম সে বড়ে ভাইয়া হ্যায় অনুপ কুমার ভট্টাচার্যা, ওর হে দিদি হ্যায় শতবা ভট্টাচার্যী, ওর হে হাইলাকান্দি সে হাইলাকান্দি চন্ডিপুর সে হ্যায় মেরা বেহন হ্যায় লাভলি দাস, ওর বাবলি দাস, ওর পপন দাদা হ্যায়, প্রেমজি দাদা হ্যায়, ওর দাদা হ্যায় জহরলাল বর্মন, ওর রামতো বাই, ওর আবি জো আকাশবাণী ইটানগর মে শুনতে সারে শ্রোতাও কে গানা ডেডিকেট করুঙ্গা।
1: জি, জো লোগ হ্যালো ফরমাইশ সুন রহে হ্যায় উন সবি কো আপ ডেডিকেট করনা চাহতে হ্যায়। জি তো বহুত বহুত ধন্যবাদ। আইয়ে সুনতে হ্যায় আপকে পসন্দ কা গানা ফুল ফিল্ম সে। ধন্যবাদ,
2: নমস্কার। আপকে
1: নমস্কার।